আল্লাহ ওয়াহী করে বিহিন্দু হাদম কুরাশ এ আইসা গে ফানে হামাকাশ্বরুন তিমন রসকলা গে খালে গে ফান গিন্দবা হুসিমে আদি তিমন রসকলা গে হাদরত খালে গে ফান উফুল্লবা হুসিমে আদি কাফির মিহুং গে কিবাই খালে গে ফান দুরুকুরব্বা সালামে কুরব্বা হুসিমে আদি কাফির মিহুন নবরে খালেগ ফান তাবাবি মিহুন কিয়ামে দুহা জেহিন্দে মাথিবেরি কুরব্বা হুসিমে দেং তিয়াবা মিহুন ইমরি রুজু আবুম বানি তিমান রাসকালা গে হাদরত আসে দেং তিয়াবা মিহুন খিলাফ উলুন খান্তকা মেদু তিয়াবা মিহুন গে মেদুগা তিমান রাসকালা গে হুকুম কুরব্বা হুসিমে

ফতুগে আহুলবেরিঙ্গে তেরিম বায়কো এওরিঙ্গে আনেব বায়খা দিমায় বুনুয়ে ইমাবি মিহুন্ন বাওয়ালে বি ইচ্ছক এবহি কীরিত কুরআন দুয়ালুগে কুরি খোলগা তিয়েবা মিহুং ইমা বাসে দেং এদুয়াহুগে ফাহ কলগা তিয়েবা মিহুং এয়া কাফির বাসে এই এওরিং এবহি মুমিনুং এওরিঙ্গে দীনুং এমবুরি রুজু আবেতোয়ে।

আদি হেউ কান্তকং আমরু কুরা আদি নুব্যা কান্ত নহি কুরা বয়কু তিয়ব্যা মি হুঙ্গে তেরেম ওয়া হুষিকমে এউরেন নাকি হামা দিন্নওয়া নে মি হুন্নে।

আদি এউরেঙ্গে মুন তং আলিগেন দিয়া মি হুন দন্নাচ ফাহে এউরেম বানি আল্লাহ গে রাহমত গে এউরেঙ্গ এ রাহমত গা আবদ দেমিথি বে হুটে।

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি এ নামাজ গোয়ালেবে থানুগা এ নামাজ আদা করুম বড় মুহিম আলকামে নামাজ ফর নামাজকে জামাআতুগা করেবিগিন দিউমকি এই মুমিন তকুন নটকা হেওকম বড়বিগেম ওয়াকামে ফিরহিম বেফুন নটকা ওয়াজিব করেবিগেম ওয়া ফরদে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদাড়ওয়ানি জেবামিহুম মাদামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমে গতুগা বদল করং এদেকম ওয়ানামা মি ফরুল ফাস নামাদান এ নামাদু তক গোয়ালেবে তানুগা এবহি মিসকিতুগা আদা কুরমা রাক্কাতি রিওয়াশ জেবামিহুগে নবিয়াগে সুন্নতি কি এইয়ে জেবামিহুগে নবিয়ায় সুননুল হুদা তেদুমাওগে সুন্নে দেবভিগেম ভে নামাদু হিমেনি মি তেদুমাওগে সুন্নতুগে তেরেগে نبي صلى الله عليه وسلم جنست وفا واغوتا مسكيتوغا اي اڑوكان ادا كورا اوشكامي جباميهم منافق فدان نوتا خلاف فاوا ميه فدان جيغا مي نماد كوراكم وانما تيباميهم ايوني تيباميهم جي نبيياغ امورفلا اكليغ فانوغ هدايتا اكليغ فانوغ سنتا خلاف في تيباميهم اكليغ فانوغ سنتا خلاف وجكم وانما تيباميهم মগুফরে দিচ্ছে খান্ডে এলিগেন হুরি মুনাফিক কমেনুই ফরুল নামাদুগে জামাতান হাজির নুয়ে নুহুন্নানেতে মি সাহাবী বেকলুঙ্গে বিষ্ণুফুল এ বেকলুন মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসকত দেববা তরবিয়ত করববা ফাওয়া গই এহেন কাম এ বেকলুন বিষ্ণু ওয়াডা গন্নমনি ফরুল নামাদক গোয়ালেবে হিন্দু এ নামাদু আদা কুরম টাকা এ গোয়ালেবে মিসকিতেগে জামাআত ওয়াডাগিন এ জামাআতেগা এ নামাজ আদানু কুরমকি এই মুনাফিকুমগে সিফা এমিহে কিবাগা হুরিকুমগে হেক্কে গুতু এহেনকামুন সাহাবী বেকানুগে তেরেন আগুন মেননা ফিনিফেন নুয়ে এ বেকানুন ফরু নামাজগে জামাআত ফাসওয়ে তিব্বাওয়াতিবে এহেনবেগে একলে একফানু ওয়াহা কোন নিম্মওয়ালুম বিদাড়ওয়ানি নিহেকু ফিরুকিফাওয়িস নুয়াত দেমিহেগে আতলফ করেবিগেম ওয়া হারুগাওয়িস فروا نمادك جماعة أو مهتة وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.

আল্লাহ ওয়াহী করে বিহিন্দু হাদমা কুরাশ এ আইসা গে ফানে হামা কশ্বরুন থিমন রসকলা গে খালে গে ফান গিন্দা হুসিমে আদি থিমন রসকলা গে হাদরত খালে গে ফান উফুল্লা হুসিমে আদি কাফির মি হুঙ্গে কিবাই খালে গে ফান দুরুকুরব্বা সালামে কুরব্বা হুসিমে আদি কাফির মি হুন্নবুরে খালেগ ফান তাবা বি মিহু কিয়ামে দুহা জেহিন্দে মাথুরি কুরব্বা হুসিমে দেং তিয়াবা মিহু ইমরি রুজু আগুম বানি তিমন রসকলা গে হাদরত শে দেং তিয়াবা মিহু খিলাফ উলুন খান্তকা মেদু তিয়াবা মিহু গে মেদুগা তিমন রসকলা গে হুকুম কুরব্বা হুসিমে

ফতুকে আহল বেরি নে এই হাক্ক কন থে বা মি হুনং এঙ্গি তিবি হালুগা হাক্কাই বাতল অড়ওয়ালা আদি হাক্ক গত্যে বা মি হুম ফরওয়ানি কি বেগেন হিজে।

এউরেঙ্গে দূত খুঁ অলওয়ালা বাদল খোল্লাগিম ফতুং খিয়া দে বয়কু এউরেঙ্গে তরিম ওয়াকং কশোরে এই ফতুম বাই খাম গান ওয়া হাল গে আদি এই আল্লাহ গে হাজরতুম বাবা লেব্বি ইচ্ছে খাম গা এউরেম বুনেতে এই আল্লাহ গে হাজরতুম বাবা লেব্বি ইচ্ছে খাম গান ওয়া হাল গে আদি এউরেন দেনে তিবে আল্লাহ মেদু দোগ বাস্তব বুননিয়ে

এ লানত গা দেমিতি বেনি এ আফহু তাওবাবে আমাল তং ইসলাহ কফি মিহুম মেনুয়ে ফাহে হামাকশাওয়ারং আল্লাহ গিনা গিনা ইনফা ফুসওয়া রহিম ওয়ান্ত রসকলাঙ্গে।

আলবাস আল্লাহ ওয়াহী করে গীতে দিবস ফুলে ফাহে বাতল মগুং একিবাবে হাকুগে মগত তবাবে গিমবা ইব্রাহিম গে ফানুং গে দিনা তিয়ে বামি হুন তবাবাসে আদি এখলে গে ফান মুশরিকুং গে তেরেকুং বিবডাগিন ওয়ে

আল্লাহকে ওয়া ফাশুগা এবাহি আল্লাহকে দিনুগা হিফাটা আসে আদি ওয়াকি ওয়াকিবে নুগান্না আসে আদি থিয়াবা মিহুং এব্বায়ক আনেব্বায়ক আদাওয়া তেরিং খামগা ওয়ানিকুম আল্লাহ থিয়াবা মিহুন দিব্য নিয়মে থিয়াবা মিহুং হাঁদমাকুরা আসে একলাঙ্গ থিয়াবা মিহুঙ্গে হিত্তং একুরে কুরবি দিং একলাঙ্গ দিব্য নিয়মতুগে সববুং থিয়াবা মিহুন্নি আখুন থাকে খামগা বিজ্জয়ীময় আদি থিয়াবা মিহুন নরখাগে বালুগণেগে তুম ফেমতিগা বিময় দিং একলাঙ্গ থিয়াবা মিহুং এইন সালামে কুরবি আল্লাহ একলাঙ্গ আয়ত থিয়াবা মিহুন বয়াং খুদ্দিবনি এফদাইনে এই থিয়াবা মিহুন তেদুমাগু দিবিগত মট্টকায়।

আদি হেয় খান্তকং আমরুকুরা আদি নুব্যা খান্তন নহি কুরা বয়কু তিয়ব্যা মিহুঙ্গে তেরেম ওয়া হুষিকমে এউরেন নাকি হাম দিন্নওয়া নে মিহুন্নে।

এই মুন থাকেন আলবে আদি মুন থাকেন আন্দির বেগেম দা দোহে ফাহে এওরেঙ্গে মুন থাং আন্দির বেগেন দিয়া মি হুন দন্নাস এওরেন না দিমায়ং এ দুহুম বুনেবে হুটে তিয়া বা মি হুম ইমা মুমফহ তিয়া বা মি হুম কাফির বি হিয়ে ফাহে তিয়া বা মি হুম কাফির উলুনু খামাটকা হুরি আজাব গে রাহা তিয়া বা মি হুম লিবগান আসে

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কিরিত রাসূলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মায়ুস কামা হিতামাত কুরমতি ভি হিন্দু লবে তখন আখতনে হিতুগে হামজহুমা এমে রাঙ্গল ফরওয়ায় কি দুহা সূরা কিয়েবু এ সূরাতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া কুত্তামবে এ ইলাহ গুনন জহে ইতুমার এমে রাঙ্গল বায়ান কোতে সূরাতে দুহা সূরা বাবা দেবনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে ওয়াহিয়ে হিত রাসূলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বাবা নুদাবাতা দুয়াস কান্ডাকা মেদুকেনু মা ফাহু এহিন কাম কিত নবিয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হিফুল কুরেফুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলে ফানা মেদু নুর হিবে বডি গেনবি কাম নবিজে গে গতুকা একলে ফানু বেনু ফুলো বে বডি গে নুয়নি কাম মি হুরিহা বিষ্ণুমাই একলে ফানুগে বুতিয়া বেরিবে ওয়াডাগে এই হিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলে ফানা ওয়াহিবা বালাবা বাস ওয়াহিকু রব্বানি বিসমিল্লাহির রহমানির রহিম রহমান মান্ত রহিম মান্ত আল্লাহ গে ইসমুহুন ফাশাগনমে ওয়া দুহা দুয়ালুগে কুরি কোলো কান্দেফমে কাম্বড়ুয়ে মায়ুস ফাফা মিহি কারিগা আলগুনমেন এমে ফুরতমে ইসপুনানে ওয়াহাকা কিমি হেলাশে হিরুগে আলিকান দেখেশে রীতি আলিকামেকে দুনিয়েগে মঞ্জর তক বলা এ মঞ্জর তক হিংহমে জহুম নিবিগন্নাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেমি ওয়াহিকু রব্বানি ওয়াল লাইলি ইযা সাজা আদি রেগানুগে আন্দিরকান ফেতুরি হিমে ওয়াহিন্দু এ রেগানু গান্দেবামে মায়ুস ফা মিহুঙ্গে আনে মসলে কি রেগানুগে ইত দামে বন্দিন হেলা তিবং দুয়ালুগে নিদুমা ফহু রেগানু হেলা তিবে নিদুমা দতি উদগুবে হাসবে খামবড়ুবে মায়ুস কমগে তেরেগা রেগানুগে বগুত হেদ কল্লা আরামে লিবু মেনেতি ললুফিয়ে জাহাদ মেনেতি এনমেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি রেগানু দাবা ফামানি আলগুন মেন আরাম কো আলগুন মেনগে আলগুনমেঙ্গে হিতরেগা উফেদিফাওয়া খাম্বডুমা হাসখং নাত্তাদা ফাদা আরামু লিব্বাদে বাগুতেগে গতুগা আদি হামেহিমমে মিকিং আলগুনমেন এঙ্গেন দানি রেগানুগে আন্দিরিকং কিতাম্মে দিগুয়েগেন দিয়া নামেস এ আন্দিরিকামা ফাহু আমা আলি ফাতিহাক আলি বিলেনেকা হেঙ্কাউ মিহেগে কিতাম্মে মায়ুসকামা খাম্বডুমা হিদ্দতিকামে হিতামতকে হুরি নামেস একামাকাবেস নিমুমেন গাস এনে উফাভেরি কামাক আলি বিলিগেন দানে কামা ইয়া ফাহুদেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরাব্বানি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আদি কালেগ ফানু গোয়েরি রাব্বু কালেগ ফানু দুখুশে নুলাব্বতে আদি কালেগ ফানু নুরহুম বে বডিগে বেস নুকন্নমতে হাম মি বিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিবামেদ নুরহুম বে বডি নুকন্নবা এ ইলাহু তিবায়া দোবিবে বডি গন্ডাবা এ ইলাহু কুরিমতি কুরব্বা কুম্মি কামেকে ফাহতু গাবেস এতা হিকমত তাকেবে মিকা ইয়াকিন কুরব্বা কবুল কুরব্বা দেন এ ইলাহু ওয়াহি কুরব্বা নি ওয়ালাল আখিরাতু খাইরুল লাক মিনাল উলা আদি খালেগ ফানাটকা দুনিয়া বুরে আখিরে হেউকম বড়ুকেম ওয়াকান কাশাবারে দেন এ ইলাহু ওয়াহি কুরব্বা নি ولا سوف اعطيك ربك فترضى اديني كان هوري كاليك فانو گه وري الاه كاليك فانا دفان كان كشوري دين كاليك فانو روحي وڈا گن نوانيت كيت نبي يا صلى الله عليه وسلم گه امتو گه ایمان كم گه اهل ورين نه الله سبحانه وتعالى گه اراد فلا لاگن الگون من امن بس سورو گه گه دائمي نيمه ديبي گن دانه কীত নবিয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানে একলে ফানুগে উম্মতুগে আহলুয়েরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে ইরাদা ফুলা লাগেন সুরগে গে দাইমি নিয়মে লিবে বৈকামুগা আলগন মেন এমমেন বেসবেগেন দানে তিবাগে তিয়া মায়ুস কাং উফাভেরি কাম বর গাওয়া বদলুগেন দানে এমমে হা হিতামতকা দতি উন্দগোলা হাস কামা খামবড়ুমা এ হুরিহা কামে ফিলা গোস উফাল আরাম লিবে মতিবেরি গেমবা সোরতক থিবা মত্তবানে মায়ুস ফাওয়া মিহিগে কারিগা বুনে দেবেনে এমমে হিংহম জেহেনে হিত ফিনিকং গেনুয়ানে ওয়াহকদক মি ওয়াহকত নুয়ানে তো
මේ වාහකත ගබූල් කරවේනේ සබබතකේ අනිකාවෙස අල්ලාහ් සුබ්හානහු ව තආලා වහී කරබ්බාෆා මීවනි අලම් යජිදක යතීමන් ෆාආවා ඒ කලේග ෆානු යතීම කමුකා වනිකෝ ඒ ඊලාහු කලේග ෆානු දෙක වඩිගේ නුවේ හිය දෙන් ඒ ඊලාහු කලේග ෆානා හියා වහිකන් දෙවෙවිය ඒ ෆහුදින් අල්ලාහ් සුබ්හානහු ව තආලා වහී කරබ්බනි ووجدك ضالا فهدى ادي كليك فانو هارام وي وداگن ونيكو اي الهو كليك فان ديكو وديگن نوي هيج دين اي الهو كليك فانا ماگو ديكه وي الگون مي غافل وفا ميتي وي كون كما كاتو الگون مي نماز نو كوروي كان انگه اينو وستينو گيت كما كا فروا كود كوروي كان انگه ادي اسلام دينو گي كان كان وسم رنگل كان نينگه ehin namaves allah subhanahu wa taala algun minna hidayat dakwa tedumaka magu dekkevi e founding allah subhanahu wa taala wa hikurvani wa wajadaka ailan fa akhna adi fagira kamuga kaleg fan wati e ilahu kaleg fan dekhi odigate den e ilahu kaleg fan musandi purevievi الله سبحانه وتعالى ارغون من تكرار کو ہندان کو دیبنی اے الہ گے وحی بس فرت تے دکم گا وانے کا ما یوسف میہ کا ایمے رنگل وانے کو تکی اللہ سبحانه وتعالى گے وحی بس فرت تے دکم گا وانے کما بون دینو اللہ سبحانه وتعالى گے وعد فلک اے الہ خلاف وڈی گے نوانے کا لیں اے الہ وحی کر وی بس فل گا وانے ಅಲ್ಗೊಂಡ ಮಿನ್ನವರೆ ಮಾ ದುರ್ಗಾವಾ ಯತೀಮುಗೆ ಮತಿನ್ ಹದಾಕುರುಮ ಫ ಅಮ್ಮಲ್ ಯತೀಮ ಫಲಾ ತಕಹರ್ ಫೈದನ್ನಾಶೆ ಕಲೇಗ್ ಫಾನು ಯತೀಮು ಕುಜ್ಜಾ ನಿಕಮೆತಿ ಕೊನ್ನು ಲವ್ವಾಶೆ ವ ಅಮ್ಮ ಸಾಯಿಲ ಫಲಾ ತನ್ಹರ್ ಅದಿ ಕಮಕ ಗೇದಿ ಅನ್ನ ಮೀಹ ಕಲೇಗ್ ಫಾನು ಅಡುಲಾ ನಹದ್ದವಾಶೆ ಫುರತಮ ಎಹಿ ಯತೀಮೆ ದೇವನ ಸಲಾನ್ ಜಹ ಮೀಹೆ ಹದಾಕುರವ್ವ ಯತೀಮು ಬದಾನ ಮೀಹ ಕೊನ್ನು ಹುನ್ನಾನೆ ಅಲ್ಗೊಂಡ ಮಿಂಗೆ ಆಯಿಲಾ ಅಲ್ಗೊಂಡ ಬೆಲ್ ಹೆಟ್ಟುಮುಗ ತೆಮಿತಿವೆ ಅಲ್ಗೊಂಡ ಮೇ ವನ್ನಾನೆ ಗೆತೊರು ಎ ಬಹುರಿ ಸದಾನ್ ಜಹ ಮೀಹಾಗ ಅತುಗ ಖಾಣೆ ಬೋಣೆ ಎಚ್ಚೆ ನೋವೆ ಅಲ್ಗೊಂಡ ಮೇ ಕಿಬ್ಯಾಂಗ್ ಎತೆನಿ ಖಾಣೆ ಎಚ್ಚಕ ಏನ ನಿಧನ್ ಜೆಹಿನಿ ಬಂಡು ಹಾಕಮ್ಮತೀಗ ಅಲ್ಗೊಂಡ ಮೇ ತೆರೆಂಗ್ ಎವ್ವೆಸ್ ಮೀಹಕು ಬಂಡು ಹಾಕಮ್ಮತಿ ನಿಧನ್ ಜೆಹೇತು ಏಂಕಮು ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲ ವಹೀಕುರವ್ವನಿ ಅಲ್ಗೊಂಡ ಮೇ ನವರ ನಿಕಮತಿ ಇನ್ನ ಅಳಾಲುಮ ಎಮಿ ಹುನ್ ಅದೇ ತೆರೆಗ ವಿಷ್ಣಾ ಫಿಕುರುಕುರುಮ ಎಮಿ ಹುಂಗೆ ಹಾಲತ ಹಿತಾಮತ ಕಾಮೆದು ವಿಷ್ಣಾ ಫಿಕುರುಕುರುಮಕಿ ಅಳ್ಗೊಂಡ ಮೆನ್ನ ದಿವಿಫಾವಾ ಎ ಹಿತಾಮತ ಫಿದಾಗೆ ದಿವುಮ ಹಿಂಬರಕವೆಗೆ ದಾನೆ ಕಮೆ ಅದಿ ಹಮೆ ಹೆಮ್ಮೆ ಎ ಫದ ಮೀಸ್ಮಿ ಹುನ್ನಂಗ್ ಎ ಹೀತಿರಿಕಂ ಫೋರುಕೊ ದಿನುಮ ಕೀವೆ ಸೈ ಅಳ್ಗೊಂಡ ಮೆಂಗೆ ಎ ಹಿತ ಹಮಜೆ ಹುನ್ ಲಿಬಿ ಎ ಉಫಾವೆರಿ ಖ ಲಿಬಿಗೆ ದಾನೆ ಕಮೆ ಹಮಜೆ ಹುನ್ ಲಿಬಿಗೆ ದಾನೆ ಕಮೆಕ್ಕ ಮಿ ಸೂರತುಗ ಎಮೆ ಫಹುಕಮಕ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಆಲಾ ಭಯಂ ಕುರವ್ವಾಫವನಿ ಎ ಇಲಾಹ ಕುತ್ತಮೆವೇನೆ ಗೊಯ್ ಎಂವೆ ಇಲಾಹ್ ವಹಿ ಕುರವ್ವನಿ واما بنعمه ربك فحدث ادي دناش كليك فانو گه وري الهو دو نعمتك واهك ان فه كليك فانو واهك دكا ولو واش الگون من گه لو دو گه فينو ما شكر وري وان جه الگون من گه اتكو مسك كور ويتي شكر وري وان جه الله سبحانه وتعالى الگون من روحي ودي گه نوانما الگون من دنيا گا مي دفوا فا تي بي کي وگين تو سوال كلن جه می وگوتو میتا می مولومات حصہ کرما الگون مننا میتی بیوینی کیو تو سوال کو دبا وسنا فکر کروا اب وس کما کا ما جوس وی گوی کوس وا نما تو حاسور کیوا ایک مانیا می درنگلا وسنا فکر کروا

মাশাআল্লাহ, দেন দারিফুল দেয়াতিলা গায়কো দেয়াতিলা বারফুমে লাফা দারিফুলগে বোলা মুনুম ফেশিগেন মুলি হাসিগান্ডুগা দেয়াতুন তিনফার ফিরমা লাফা কুরসিয়া নিদমুগে কোরেন কি আজি।